ხულგუ ფულუ ჰეოკან ইতুরে সাহিবাগে তরবিয়াতকে সবং সাহাবিয়াতং কুরে কমমে বেকমলাকুয়েস হিমনি ওয়েডা ফাবনি গীরাতরি কমা হিপ্পুলগে মুসসান্দি ফুলু কমা আবরফুলু হিফেটমগে নমুনা একমগা এহেন কমং এবে কমলং মিহুংগে গাতং কঙ্কম এদেবেডা গাতুমা দুরুহিলি বেডানবি মামবা ফাঙ্গে গাতুগা কঙ্কম ইদুমাকি এভিস মিহক লাদু গন্না কমেনো নমবেস এহেন বাইগে কুরমতিগে এফদা এদেবেডা গাতুমবেস সাহাবিয়াতংগে হিপ্পুলু হামজে হেডেনু গন্নাবা السيده فاطمه بنت رسول الله صلى الله عليه وسلم ekamanaage gekoluge huriha masakke pulutake kurawa uluvi amilla fula gekoluge masakke pul bodu kamun wara burakon uluvi duwasferegga itul sahibag arihan aluntake genewunu fatimat ke faan alaku ho devumge beenum fuluga rasulullah sallallahu alaihi wasallam ge ariha wadanevi itul sahiba eru innevi bayaka wahaka takkawa ehen kamun fatimat ke faan ladu fulung e wahaka vidalunue emburi wadagenevi

কবুল করতে দুকুরা গতুগা আল্লাহকে হাজরাতুং এউরেন্না হামায়া ফতে এবাহি কুরআন আ হিন্দু এফেং এউরেন দৌ কুরু এ গে কুরিং এউরেন কাফির গে মিসকুং গে মচ্চন নসর এ দে খমগা উ এ দিং এউরেন নং এঙ্গি ফাওয়া হাক গই এউরেন্না হামায়ং আ হিন্দু ইয়ং এউরেন কাফির উ এ ফাহে কাফিরুং গে মচ্চ আল্লাহকে লাউনেন হুটে।

0: এউরেঙ্গে নফস্তং এখামাকা বিকালে খামেজ্ঞ নুব্যাখম বুড়কমায় এই আল্লাহ বাবা লেব্বি থাকেচ্চ এ বাহি কুরআনং এউরেং কাফির উমে এউরেং এ কাফির উই আল্লাহগে ফাদলুওয়ান্তকম একলাঙ্গে আলুতকুঙ্গে তেরিং একলাঙ্গে ইরাদা কুরেব্বি বায়কুগে মচ্চ বাবা লেব্বি বাবা লেবুম হাসদ বেরিবুমগে গুতুমে দেং কোফাগে মচ্চ কোফা আয় গেং এউরিং এম্বরি আতবিজৌয়ে আদি কাফিরুন্নং হুরি ইহানা তেরিকান দিনিবি আজাবে
1: দিবে এফএম নুদিহে কে মেগাহার্টজ।

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করবাফাওয়া হাদিস হেগে বারনা গাওানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভি আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভি ফহে ইতুর একলেগে ফাণ কোফাইস করাবা বিদালভি এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল করে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে ತಿಯ ಮ್ಯಾಮಿಯುಂಗೆ ಗಾತಂ

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেওয়া মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি